পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরছে শুনো, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ফিরছে শুনো, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশে রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে, এমন কালো মেঘে তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে, এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে।

সবিতা চৌধুরীর কণ্ঠ গীতটি শুনিলে। এবারিয়া খগেন মহন্ত আর অর্চনা মহন্ত, গীতর কথা হীরেন ভট্টাচার্যৰ।

কবিতা ফুকনের কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: অগ্নিযুগর গান।
1: অগ্নিযুগর কিরিঙতী মই নতুন অসম গঢ়িম।
2: ডক্টর ভূপেন হাজৰিকার জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নিযুগর গান।
1: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমারি গান।
0: প্রতি পুয়া 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত
2: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।

সংগীত ভারতী গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলে আপনি আমালে হোয়াটসঅ্যাপত মেসেজ করব পারে। আমার নম্বর হয়েছে 6003166944। পুয়া প্রসারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রসারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিও টুকি থাক। আমার নম্বর হয়েছে 6003366944। আপনার সুত্রে আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 6003166।

0: ইয়ার্স এডোলেশন এজর তলত মানে বিলো 18 ইয়ার্স অফ এজত থাকে সেইটা ডায়াবেটিক আমি মানে টাইপ ওয়ান সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিক বলে কো এটু অটো ইমিউন ডিসঅর্ডারের কারণে সেইখানে মানে ডেভেলপ হয় মানে সেইটা পেশেন্টর আপনার ইনসুলিন যুক্ত আমার যুক্ত প্রক্রিয়া দিয়ে সুগার কন্ট্রোল হয় সেই অর্গেনটে মানে ভালকে মানে ডেভেলপ নহয় আইডার কিবা একটা কারণের কারণে অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ইমিউন সিস্টেমের কারণে সেই তারপর ইনসুলিন প্রোডাকশনটা নহয়
1: কেনেকে এজন মানুহে সন্দেহ করব যে মোৰ শৰীৰত সুগারের পরিমাণ বৃদ্ধি পাইছে সদায়তো ডক্টরের ওচৰত না
0: যায় না না সাপোজ এজন পেশেন্ট যার কাবার পেশাব মানে বেশিকে হওয়া হয়েছে ঠিক আছে দিনটোত মানে 8 বার 10 বার পেশাব পেশাব করবলে গৈ আছে মানে ফ্রিকুয়েন্সিটো বাড়ি গৈছে বা লেথার্জি ফিল করে আছে বা এলা ভাব ফিল করে আছে উইকনেস ফিল করে আছে সো বা চকুর প্রবলেম ডেভেলপ করেছে মানে দেখাত মানে ভাল ক্লিয়ার দেখা পোৱা নাই কিছু এইবিলাক সিম্পলি মানে পলিউরিয়া ডিসফেজিয়া এইবিলাক আমার টার্ম আছে এইবিলাক যদি কন্ডিশন যদি থাকে তো পেশেন্ট এজন মানে সুগার চেক আপর কারণে যাব পারে ভাবিও পারে যে মোর সুগার মেবি ডেভেলপ হয়েছে
1: হয় হয় আর এই সুগার চেক আপ করার ক্ষেত্রে আপনার কেবাটাও প্রক্রিয়া আছে আমার ধরুন রাতেপা এবার করিও পারে বা খোয়ার পিছত করা এনে সাধারণতে প্রথম কেনেকে করা উচিত
0: চক এজন ব্যক্তি যদি সুগারটো চেক করে তো দুটা দুটা কম্পনেন্ট চেক করব লাগে যোন হয় আমি ফাস্টিং খালি পেটত আর পিপিবিএস পোস্ট প্রান্ডাল ব্লাড সুগার যোন খোয়ার 2 ঘন্টা পিছত সো খালি পেটর সুগারটো এটলিস্ট মানে রাতি যোন ফাস্টিং যোন হব লাগে 8 to 10 hours ফাস্টিং 8 ঘন্টা বা 10 ঘন্টার একটা গ্যাপ হব লাগিব সেখানে সময় ফাস্টিং থাকিব লাগিব আর ফাস্টিং তেতিয়া ব্লাড স্যাম্পলটো কালেক্ট করব লাগিব সো সেই ব্লাড স্যাম্পলত মানুষ বহুতে কয় যে পানিও খাব নালাগে বা কিবা করব নালাগে না পানি খাব পারে যেহেতু আমি জানো ওয়াটার আর পানির কোনো মানে সুগারের কোনো কম্পোনেন্ট নাই সো আমি পানি খাব পারো তার উপরে আপনি পিপিটো আমি এটা খোয়া লওয়া যেটা করো খোয়া লওয়া করা সময়ের পর 2 ঘন্টা 2 hours পিপি মানে 2 ঘন্টা পিছত আমি ব্লাড স্যাম্পলটা কালেক্ট করাব লাগবে সো সেটো হয়ে গেল ফাস্টিংয়ের পিপি আর একটা কম্পোনেন্ট হয়ে গেল র্যান্ডম র্যান্ডম মানে যে কোনো সময় আমি সুগারটা চেক করছো তাকে আমি র্যান্ডম ব্লাড সুগার বলে কো আর সাধারণত ফাস্টিং এজন পেশেন্টের 70 বা 100 বা 110 ভিতর থাকিব লাগে আর যোন খোয়ার পিছত ব্লাড সুগারটো বিলো 140 আর র্যান্ডমও বিলো 140 থাকিব লাগে তার উপর যদি থাকে মানে নর্মালতকে বেশি থাকে তো আমি কোবাত ন কোবাত ভাবিম যে পেশেন্ট এজন ডায়াবেটিস রোগলয় আগবাড়ি গৈ আছে সো তাতে আরো একটা কম্পোনেন্ট থাকে 3 মাহৰ সুগারের এভারেজ HbA1c এটো গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন বলে কোয়া হয় যে মানে গ্লাইকোসাইলেটেড মানে গ্লাইকোসাইলেটেড মিন্স গ্লুকোজ আর হেমোগ্লোবিন মানে আপনি গম পাই আছে সো গ্লুকোজটো মানে কি হেমোগ্লোবিনের লগত মানে বাইন্ড হয়ে থাকে 3 মাহ সো সেইটো কারণে রেড ব্লাড সেল টু বাইন্ড হয়ে থাকে 3 মাহ পিছত ডেস্ট্রয় হয় এই 3 মাহৰ এই মানে রেকর্ডটুক আমি HbA1c কো সেইটো দিও আমি মেইনলি ডিটারমাইন করো যে একজন ব্যক্তি মানে সুগার মানে ডেভেলপ হয়েছে কি হওয়া নাই সেইটো ভ্যালু নর্মালি 4-6 মাজত থাকিব লাগে কোনো একটু এজন ব্যক্তি যদি 6 তার পার্সেন্টেজত আমি ক্যালকুলেট করো 6-ৰ পৰা ওপর মানে 6-ৰ ওপর যদি থাকে আমি সেইজন পেশেন্টক আমি ডায়াবেটিক বলে কব পারো
1: হয় সুগার এটা আপনি কেবাটাও পরীক্ষার কথা কলে আর তার ভিতর সাধারণত মানুষে যেটা সাধারণভাবে করে এটা ব্লাড সুগার লেভেল চাই হয়তো এই ফাস্টিং চাই পিপি চাই অথবা আপনার র্যান্ডম চাই সাধারণত আপনাদের কিমান কোনটো সীমার পিছত ক্রিটিক্যাল সীমা বলে ধরে মানে ঔষধ দিয়ে আরম্ভ করে
0: আমি এইটো বহুতখিনি কথা আছে সাধারণত আমি যে কলো 150-60-70 লয় যেটা পেশেন্টর সুগার আমি কম আমি ডায়েট এন্ড ফিজিক্যাল একটিভিটি করব মানে খোয়া লওয়াখিনি বাস করব মানে কন্ট্রোল করব ফিজিক্যাল একটিভিটি করব সেইটি করলে কি হয় ইনসুলিন যেটা রেজিস্টেন্ট হয়ে থাকে সেইখানে বস্তু যদি করা হয় এক্সারসাইজ করা হয় ইনসুলিন সেনসিটিভিটিও বাড়ি যায় সুগারটা অটোমেটিক কন্ট্রোল হয় মানে এজন ব্যক্তি এজন রোগী যদি সেইখানে বস্তু নকরে আর সুগারটা 150-60-70 থাকা পিছতো যদি সেইখানে বস্তু মানি নচলে তো উইদিন আ 2-3-6 মান্থৰ পিরিয়ডতে আমার সুগারটো 250 শুট আপ হয়ে যাবে সো তেতিয়া মানে কি হবে আমি ডেফিনেটলি মেডিসিন আমি অ্যাডভাইস করব সো এনেকা ধরনের কথা আর
1: এটা আপনাদের যেটা এজন রোগীক দেখিছে যে এটো তেওঁলোকে 140 ক্রস করি পার হয়ে গেল তেও ডায়াবেটিক আর এটা এটো রিভার্সিবল তাহলে এটোর পর তেও ঘুরি আক নরমাল হওয়ার সম্ভাবনা থাকে দরব হোক বা যেনে চিকিৎসায় হোক না তেও এটো এটা মানে এটো তেও ডায়াবেটিক হয়ে গেল আর তেও কিছুমান হেরির ভিতর না থাকিলে নিয়মের ভিতর না থাকিলে তেও ডায়াবেটিক হবই
0: চক এবার যদি সুগার পেশেন্টর বাড়ে দ্যাট মিন্স কোবাত ন কোবাত আপনার সেল ড্যামেজ হয়েছে যার ইনসুলিন প্ৰডিউচ হৈ আছিল, সো ওয়ান্স ড্যামেজ ইজ পার্মানেন্ট ড্যামেজ।

0: এগেইনষ্ট হয় ওকে
1: এটো আমি রিটার্ন ব্যাক করব নোৱাৰো বাট আমি যোনটো সময় পা আমি গম পাওঁ যে পেচেন্ট এজন রোগী রোগী এজন মানে ডায়াবেটিক হৈছে সেইটো সময় পা যদি আমি গোটেইখিনি ইনস্ট্রাকশন ফলো করে চলো নিজের লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমি কৈ আছিলোঁ সেইখিনি যদি করো খোৱা ক্ষেত্রত আমি গোটেইখিনি বাস করে চলো তেনেহলে আমি নিজ বেমারটুক লিমিট করে রাখিব পারিম ঠিক আছে আগবাড়িব নিদিম দিব নোৱাৰো সেইখিনি বস্তু ফলো করব লগতে যদি মেডিসিনের রিকোয়ারমেন্ট হয় তো মেডিসিনটো লাগিব রেগুলার ডক্টর চেক আপটো লাগিব
0: আর মেডিসিন আমি দেখিছো যে আপোনালোকে মুখত খোৱা দৰব পিল জাতীয় ঔষধটো দিয়ে তাৰ পৰি আমি বহুতকে ইনসুলিন লোৱা দেখিছো তাহলে ইনজেকশন লোৱা দেখিছো গতিকে সেইটো কোনটো স্টেজ
1: ডায়াবেটিসত স্টেজ বুলি একো নাথাকে মানুহ আমাৰ তাত আমাৰ ওচৰলৈ আহে ৰোগী বহুতে কয় এইটো ইনসুলিন দিয়া মানে লাষ্ট স্টেজ হৈ গ'ল আমি ইয়াৰ পিছত মৰি যাওঁ বা এনেকা বিভিন্ন ধরনের মানে কি মিন্স লেমন টাইপ টক করে বাট আমি বুঝাও পেশেন্টক যে কোনো ইনসুলিন দিয়া মানে কোনো স্টেজ নহয় ইনসুলিন আমি প্রথম দিনের যেতিয়া ডায়াবেটিক গম পোৱা যায় আমি অলপ হলেও ইনসুলিন যদি রিকোয়ারমেন্ট হয় আমি দিব পাৰো ইন্ডিকেশন যদি আছে সো হেনেকা কোনো কথা নাই কিছুমান ক্ষেত্রে ডায়াবেটিস নর্মেলি সাধারণতে কি হয় যে এজন রোগী দশ বছর পনেরো বছর হওয়ার পিছত ইয়র বডির যোনটো ইনসুলিন ওলোৱা প্রক্রিয়াটো সম্পূর্ণ হিসাবে বন্ধ হয়ে যায় সো যেতিয়া ইনসুলিনটো ওলাই না থাকে তো আমি মানে বাহিরের পৰা মানে ইনসুলিনটো দিবই লাগবে সুগারটা কন্ট্রোল করবো কারণে তো সেটো এটা তো নর্মেল কথা ইনসুলিন আমি কিয় প্রেসক্রাইব করবো লাগে বহুত এনে কন্ডিশন আছে যে আমি ইনসুলিন প্রেসক্রাইব করব বা ইনসুলিন এডভাইস করব লাগে যে পেশেন্ট কিবা ইনফেকশন লৈ আহিছে সুগার বহুত বাড়ি আছে অন দ্যাট মানে আমি ইনসুলিনটো এডভাইস করব লাগিব গ্লুকোজ টক্সিসিটিটো কমাবৰ কাৰণে কিন্তু এটা কথা হল কোনোবা এজন পেশেন্ট সার্জারি মানে ক্যাটারেক্ট সার্জারি করব লাগে গল ব্লাড সার্জারি করব লাগে যিকোনো এনেকা সার্জারি করব লাগে আর সুগারটো যদি বাড়ি থাকে তেতিয়া আমি ইনসুলিনের মাধ্যমে দি সুগারটো কন্ট্রোল করে অপারেশনটো করাও যে ইন ফিউচার যে উইন্ড থাকে মানে যিকেইটা মানে আপনার যিটো অপারেটেড এরিয়া থাকে এখানে ভাল খুনকালে শুকাবর কারণে ইনসুলিন বেনিফিট করে
0: হয় এটা এইখানে হচ্ছে আমি ঠিক জানিবলগীয়া কথা যে ডায়াবেটিক কাক কয় কোন পেশেন্টক কেনেকুৱা মানুহক ডায়াবেটিক বুলি কোৱা হয় আৰু তাত এই যে বিভিন্ন ধৰণৰ আপুনি কৈছে ঔষধ সেৱন কৰা ইনসুলিন লোৱা এইবিলাক প্ৰক্ৰিয়া তাত আহে মানুহ এজনে যদি এই ডায়াবেটিক অৱস্থাটোত যদি কোনো ধৰণৰ ইণ্টাৰভেনশ্যন বা কোনো ধৰণৰ তেওঁ চিকিৎসাৰ সহায় নললে তেতিয়াহ'লে কি কি হ'ব পাৰে
1: চাওক এনেতো চিকিৎসা ল'ব লাগে যদি আপুনি
0: মই এইকাৰণে কৈছো আমাৰ আপুনি ধৰি লওক কোনোবা এজন মানুহৰ অজ্ঞাতসাৰে আমি এনেকুৱা মানুহৰ কথা শুনিছো যে নাজানে তেওঁ কিন্তু চুগাৰ লেভেলটো 400 পাৰ হৈ গৈছে
1: ডেফিনেটলি হাই চুগাৰ হৈ থাকিলে এখেতৰ কিডনীৰ প্ৰব্লেম হ'ব ফাৰ্ষ্ট চকুৰ প্ৰব্লেম হ'ব মেইনলি মানে সেইটো কিছুমান কমপ্লিকেশ্যন আছে মানে মেক্ৰ' এণ্ড মাইক্ৰ'ভাস্কুলাৰ কমপ্লিকেশ্যন বাট খাটনা হিচাপে মানে কি মাইক্ৰ'ভাস্কুলাৰ কমপ্লিকেশ্যন মানে সৰু ব্লাড ভেচেল যিকেইটা থাকে য'ত থাকে মানে যেনে কিডনী কিডনী হৈ গ'লে চকুত ৰেটিনা তো ৰেটিনা বুলি ৰেটিনোপেথী বুলি কয় আৰু কিডনী যদি প্ৰব্লেম হ'লে নেফ্ৰ'পেথী বুলি কয় আৰু নাৰ্ভৰ প্ৰব্লেম হয় সেইটো নিউৰ'পেথী বুলি কয় সেইটো আপোনাৰ কমপ্লিকেশ্যন হ'ল আৰু যিকেইটা ডাঙৰ ব্লাড ভেচেল থাকে ব্লাডৰ নলী থাকে যেনেকৈ ষ্ট্ৰক হ'ব পাৰে চিবি মানে আপোনাৰ আপোনাৰ হাৰ্ট এটেক হ'ব পাৰে সেইকেইটা মানে আপোনাৰ মানে কমপ্লিকেশ্যনত আহে ঠিক আছে
0: গতিকে লাহে লাহে আপুনি যিটো কৈছে যে মানুহৰ চকুৰ সমস্যা হ'ব পাৰে বা তেনেকে আপোনালোকৰ কিডনি ফেইলিয়াৰ এই ধৰণৰ কথা বা আপুনি ষ্ট্ৰক বা আপুনি হাৰ্ট এটেক এই ধৰণৰ
1: মানে কার্ডিওভাস্কুলাৰ মানে হাৰ্টৰ ৰিস্কটো বাঢ়ি যাব পাৰে
0: তেনেকুৱা গতিকে চুগাৰ যদি মানুহৰ নিয়ন্ত্ৰণত নাথাকে মানুহজনৰ কিবা ধৰণে যদি কথাখিনি ইগনোৰ কৰা হয় মানুহজনে ভবাই নাই যে তেখেতৰ চুগাৰ ইমান বাঢ়ি গৈছে আমি বহুত ক্ষেত্ৰত দেখিছোঁ মানুহৰ চুগাৰ লেভেলটো শরীরত থাকা শর্করার পরিমাণটা ইমান বেশি বাড়ি যায় কিন্তু তখন গম নাপায় হয়তো কথাবিলাক লক্ষ্য করা নাছিল যে মোৰ এনেকুৱা হৈ আছে এনেকুৱা অবস্থাত হয় কি মানুহৰ হঠাৎ এদিন দেখে যে বহুত বেছি আছে তেওঁৰ চুগাৰ আৰু তাৰ কাৰণে হঠাৎ এদিন কিবা ধৰণৰ সমস্যা এটা হোৱাৰ কাৰণে চুগাৰটো ধৰা পৰে গতিকে তেনেকুৱা কথা তাৰোপৰি আপুনি কৈছে যে মানুহৰ এনেই চুগাৰ বেছিকৈ থাকিলে ঠিক কটা মেলা যিবিলাক হয় তাৰ পৰা কি সেই ব্লাড কোৱাগুলেট কাৰ্ড বা গোট মৰাত বা সেইটো স্বাভাৱিকলৈকে অহাত
1: হয় চুগাৰটো যেতিয়া বডিত শৰীৰত বাঢ়ি থাকে তেতিয়া আপোনাৰ হিলিং প্ৰচেছ মানে শুকুৱাই যোনটো ঘাঁহটো শুকুৱাব লাগে সেইটো অলপ ডিলে হৈ যায় ঠিক আছে চুগাৰটো বাঢ়ি থকাৰ কাৰণে সেইখিনি বস্তু প্ৰক্ৰিয়াটো হ'ব নিদিয়ে
0: ঠিক
1: আছে হিলিং প্ৰচেছটো হ'ব নিদিয়ে আৰু ইনফেক্ট তাতে ইনফেকশ্যন হৈ যায়
0: গতিকে এইবিলাক কথাও মানুহক অকণমান ৱাৰ্নিং হ'ব পাৰে নহয় কাৰোবাৰ যদি সাধাৰণতে সেইটো কেনেকুৱা লেভেলৰ পিছত হয় ঠিক 140 মান ক্ৰছ কৰিলে হ'ব নে
1: সাধাৰণতে এনেকা নহয় মানে ডেফিনেটলি মানে চুগাৰটো বহুত হাই হৈ থাকিব 300-400 এনেকা চুগাৰ হৈ থাকিলে যিকোনো

0: মেলা যদি হয় আপনার সেইখিনি ঘাটো নুশুকায় আর ইনফেক্ট সেইখিনি এরিয়াত আপনার ইনফেকশনও হয়ে যাব পারে।
1: আর তারপরে মানুষ দেখি আমি যে যদি তেনে নিয়ন্ত্রণ না রাখে বা বহুত দেরি হয়, ধরুন মানুষ এজনের সুগার বহুত উপরলে গেছে, তারপর চিকিৎসালয় আছে, তখন লঙ্গিভিটিত কিনা জীবন আয়ুষকালত কিনা প্রভাব পড়ে পড়ে নাকি?
0: যেতিয়ালৈকে কোনো যদি কমপ্লিকেশন নহয়, এওঁৰ চুগাৰ 500-600 যদিও হৈ আছে, বাট কোনো কমপ্লিকেশ্যন হৈ থকা নাই, এওঁৰ মানে কিডনি লিভাৰ বা হাৰ্টৰ কণ্ডিশ্যন নৰ্মেল হৈ আছে, তো লংগিবিলিটিত কোনো প্ৰব্লেম নাই, নৰ্মেলি চলিব। বাছ এখেতৰ কি হ'ব যে আমি চুগাৰটো কণ্ট্ৰলত আনিব লাগিব। হাই চুগাৰ হৈ থাকিলে ডেফিনেটলি ইনিচিয়েলি আমি ইনচুলিন দি কিনে ইনচুলিন ৰেজিষ্টেণ্টটো কমাব লাগিব, আৰু টক্সিচিটি যোনটো গ্লুক'জ টক্সিচিটি বুলি কোৱা হয় সেইখিনি কমাবৰ কাৰণে আমি ইনচুলিনটো দি কেইদিনমানৰ কাৰণে চুগাৰটো কণ্ট্ৰল কৰি পিছলৈ আকৌ টেবলেটত আমি আনিব পাৰোঁ। ঠিক আছে, এনেকৈ কোনো প্ৰব্লেম নাহিব যদি এনেকৈ, কিন্তু মানে অহা দিনা এখেতৰ কোনো প্ৰব্লেম এৰাইজ হৈ নাথাকে।
1: কিন্তু আপুনি যিটো কৈছে যে যদি বেছি মানুহৰ শৰীৰত শৰ্কৰাৰ লেভেলটো বা চুগাৰৰ লেভেলটো বেছি থাকে, চকু হাড় মগজু বা
0: ডায়াবেটিসের লগতো ডিপেন্ড করে, মানে আজি আপনি সুগার মানে নতুনকে আপনি গম পাইছে যে সুগার মোর 400-500 আছে, তো লগে লগে আপনার চকু কিডনি সব একেবারে বেয়া হয়ে যাবে। এটা স্লো প্রসেস, গ্রেজুয়াল প্রসেস, এটা সময়টা আপনার গ্রেজুয়ালি মানে ক্রনিক, যেনেকা আমি কিডনি বেমার বলি কলে আমি এটু বুঝাই দিও, ক্রনিক কিডনি ডিজিজ বলি কও আমি, ডায়াবেটিস যে কিডনি ফেলার বলি হয় ক্রনিক কিডনি ডিজিজ, মানে ক্রনিক মানে বহুত দিন বা হয়
1: গেছি বিকল হয়ে যায়।
0: আর একিউটটো হয় আমি, একিউট ইঞ্জুরিও হয় কেতিয়া সাব, কিছু পেশেন্ট সাব যার ডায়াবেটিক নাই, ডায়াবেটিক নহয় সুগার নাই, তথাপিও কিডনি ক্রিয়েটিন বাড়ি গেছে ডিউ টু সাম ইনফেকশন, সো হেতু হই গেল একিউট কিডনি ইনজুরি, বা কিবা কিডনি পেশাবর নলীত স্টোন আছে হেতু কারণে ক্রিয়েটিন বাড়ি যাব পারে, বা ইউরিন ইনফেকশনের কারণে, হেতু হল একিউট কিডনি ইনজুরি। আমি ডায়াবেটিসন কি কয় ক্রনিক, মানে ডায়াবেটিস এজন রোগী 10-15-20 বছর ডায়াবেটিস হওয়া থাকা পিছত আর যদি ভালকে কন্ট্রোল রাখা নাই, তেনহলে সেইজন ব্যক্তি বহুত সোনকালে কিডনি বা লিভার বা হার্টর প্রবলেমটো ডেভেলপ করব।
1: আর তার লগত মানে মানুষের ভোক লগা বা এনেকুৱা কিবা সম্পর্ক আছে নেকি?
0: হয়, কিছু রোগী মানে বেশি বেশি ভোক লাগাও
1: হয়,
0: বেশি বেশি খাবলে মন যায়। কি হয় যে যেটা ডায়াবেটিক হয়ে থাকে, এজন ব্যক্তি খায় আর সেটা খাওয়ার পিছত মানে ফাস্ট সুগারলে কনভার্ট হয়ে যায়, আকো পেটটো খালি হয়ে যায়, আরো ভোক লাগে, সেই যে ব্যক্তি দিনটো খাই থাকে খাই থাকে, এখানে সুগারটা আরো
1: বাড়ি যায়। হয়,
0: এটা একটা সিমটম হয়,
1: সেটা মানে খুব বেসিক বেসিক যদি মানুষজন মানে ভোকাটো হয়ে থাকে, ভোক লাগি থাকে সঘনাই, তেতিয়াও মানুহে সন্দেহ করব লাগে। এনে ব্লাড সুগার লেভেলটো কিমান দিনের মূরে মূরে চাওয়া উচিত ধরুন এটা বয়সের পিছত?
0: যোনজন ডায়াবেটিক ব্যক্তি হয় এও মানে মান্থলি সুগারটো মনিটর করবই লাগে, বাট এজন ব্যক্তি যার সুগার নাই এটলি 6 মান্থত সুগারটো চেক
1: হয়। তার মানে সাধারণ মানুষের কথা কইছো, যিজন মানুষের আজি লৈকে ধরুন কোনো তেওঁৰ সুগারৰ মানে কোনো অসুবিধা নাছিলে, তেওঁ 6 মাহত এবার ব্লাড সুগার লেভেলটো
0: জি হিসাবে, এতিয়া মানে আমার এশিয়াতে আমার ইন্ডিয়া এটা ক্যাপিটাল হৈ পড়িছে মানে ডায়াবেটিসের ক্ষেত্রে, প্রত্যেক 10-10 জন রোগীত মানে 2-3 জন রোগী ডায়াবেটিক হয়ে আছে, সো সেই ক্ষেত্রে মানে আমি এটা প্রিকশন হিসাবে মানে কি ভাবে আমি প্রত্যেক 6 মাহ বা 1 বছরের ভিতর সুগার আমি রেগুলার মনিটরিং হিসাবে চেক আপ করব লাগে।
1: ঠিক আছে ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাইছো, ভবিষ্যতে আমি আকৌ লগ পাম, আকৌ কথা পাতিম এই বিষয়ত, আজিলে নমস্কার।
0: নমস্কার।
2: স্বাস্থ্য সম্পর্কে অনুষ্ঠান নিদান শুনিলে।
3: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
4: হয়,
3: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে, পিছে এনে যত্ন কত পালি?
4: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
3: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
4: নহয়ও,
3: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
4: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
3: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
2: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
5: কার্ডখন দিয়া না, পিন দিয়া, আর বি আই কয় যে আপনার পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড

0: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু খণ্ডক পাছতে আঞ্চলিক বাতৰি 8 বজাত সমাচাৰ প্ৰভাত আৰু 8:15 মৰ্ণিং নিউজ শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী ডিব্ৰুগড় বাতৰিৰ সৈতে মই কুমাৰ ডেভিড দাস। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মায় কালি নতুন দিল্লীত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক সাক্ষাৎ করে রাজ্যের বিকাশ আর উন্নয়নের রূপরেখা সন্দর্ভত বিতংক আলোচনা করে। বিত্তমন্ত্রীগীর সরকারি বাসগৃহত অনুষ্ঠিত এই বৈঠকত মুখ্যমন্ত্রী ডঃ শর্মায় বিগত 5 বছর আগবহা নিরবিচ্ছিন্ন সহযোগিতার শ্রীমতী সীতারমণক ধন্যবাদ জ্ঞাপন করে। চৰকাৰী বিবৃতিত প্ৰকাশ পোৱা মতে আলোচনাকালত ৰাজ্যৰ অৰ্থনৈতিক বিকাশ, আন্তঃগাঁথনি, সম্প্ৰসাৰণ আৰু বিনিয়োগ সম্পৰ্কীয় বিভিন্ন দিশৰ বিষয়ে ডঃ শৰ্মাই বিত্তমন্ত্ৰীগৰাকীক অৱগত কৰে। তেওঁ কয় যে অসমৰ অৰ্থনীতি শক্তিশালী কৰাৰ বাবে তথা যোগাযোগ ব্যৱস্থা উন্নতি সাধনৰ উদ্দেশ্যে ৰাজ্য চৰকাৰে বৃহৎ পৰিসৰৰ আন্তঃগাঁথনি প্ৰকল্প, ঔদ্যোগিক বিনিয়োগ আৰু কল্যাণমূলক আঁচনি ৰূপায়ণ কৰি আহিছে। বৈঠকত রাজ্যের মুখ্য সচিব ডঃ রবি কোটা আর মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব ডঃ কে দ্বিবেদীও উপস্থিত থাকে। ডঃ শর্মায় আজি পুৱা দিল্লীত নির্মীয়মান অসম ভবনের নির্মাণ কার্য পরিদর্শন করব। তার পাছত দিল্লীর আসাম হাউসের পর ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করব। লখিমপুরের রূপামণিগড়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করে রাজ্যের দেশের গৌরব কড়িয়ে আনিছে। এভারেস্ট জয়ৰ এই অভিযানটোৰ উদ্যোক্তাসকলে জনোৱা মতে অসমৰ ভনিতা তিমুংবীৰ নেতৃত্বত যোৱা ভাৰত তিব্বতীয় সীমান্ত আৰক্ষী বাহিনীৰ দলটোৱে বৃহস্পতিবাৰৰ পুৱা 8 বজাৰ পৰা এভাৰেষ্টৰ শিখৰলৈ অভিযান আৰম্ভ কৰিছিল। দলটোত অনুপ কুমাৰ, পদ্মতুণ্ডুত, কপিল দেৱ, ষ্টেঞ্জিন কৰল আদি কেইবাজনো ভাৰতীয় পৰ্বতৰাহী সদস্য আছিল। ৰূপামণিগড়ৰ এই সফলতাত তেওঁৰ গৃহ জিলাত উৎসৱমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাই এভারেস্ট শৃঙ্গত আরোহণ করার প্রথমগী অসমীয়া মহিলা পর্বতারোহী হওয়ার কৃতিত্ব অর্জন করা রূপামণি গড়লৈ আর দলটোক নেতৃত্ব দিয়া ভনিতা তিমুংপিলৈ অভিনন্দন জ্ঞাপন করেছে। দুয়োগীর এই সাফল্যই অসমৰ নতুন প্রজন্মর প্রেরণা হয়ে রব বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছে। উল্লেখযোগ্য যে রূপামণি গড়ে 2020 চনত আই জি বিটি

0: তরুণ দাসের কণ্ঠগীতটি শুনিলে। গীতর কথা আছিল মানিক দাসর।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর, কথা তো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়।
1: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
4: এই কাহিনী হল এগারী ফটোগ্রাফারর আর তোর অন্তরাত্মার। ও লাভলি, ওয়েল ডান, বিজনেস প্ল্যান অ্যাপ্রুভড। এটা স্টুডিও ডাঙর হব, নতুন ক্যামেরা, নতুন লাইটস, একে সময়তে নতুন কার এখন লওয়া, সেই লোনে নহয় লোন লওয়া কামটে খটুয়া, সময়মতে ইএমআই দি থাকক, ক্রেডিট স্কোর বড়াও, ভবিষ্যতে লোন সহজে লাভ।

0: করে ধো হারি হারি আখরে ফুলনি উজলাই রসকিবাই যাই রসকিবাই। নমস্কার।
1: খুব সুন্দর হয়েছে অপরূপা। তোমার নামটো কোৱা?
2: নমস্কার, মোৰ নাম শ্রী ৰাজশ্রী শর্মা।
1: তুমি কোৰপা আহিছা?
2: নলবাৰী পৰা আহিছো।
1: আজি আমাক মানে কি শুনাবা?
2: গীত
1: গোৱা
2: চৰাই।

0: টিপাই সরাই বনারিয়া মুকলি মুরিয়া, সরাই বনারিয়া মুকলি মুরিয়া গাও বন।
1: তোমাৰ নামটো কোৱা?
2: নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী সৰস্বতী দত্ত।
1: আজি মেলত কি শুনাবা? আমাৰ
2: এটি গীত শুনাম,
1: গোৱা
2: জুনা।

লতা মঙ্গেশকর আর কুমার শানুর দ্বৈত কণ্ঠ গীতটি শুনিলে। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবিটি পরিবেশন লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ আর সংগীতবৃন্দর কণ্ঠর এটি গীত।

দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে ছবিত সেয়া আছিল লতা মঙ্গেশকৰ, উদিত নারায়ণ আর সংগীতবৃন্দ। একক হিন্দী ছবির গীতের অনুষ্ঠানক শেষত শুনবল লৈছো দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে ছবির আন এটি গীত, লতা মঙ্গেশকৰ আর উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠত, গীতিকার আনন্দ বক্সী, সংগীত যতীন ললিতৰ।

অনুষ্ঠিত হওয়া এখন এই সংগীতানুষ্ঠানত আমার সৌভাগ্য ঘটিছিল, কারণ এই সংগীতানুষ্ঠানখনত আমিও আমন্ত্রিত হয়েছিল। তেখেতের গীত শুনে মানে অনুভব করেছিল তেখেতের কণ্ঠ আর গায়কীর বৈচিত্রতা, সচরাচর শুনে থাকা গীতর কণ্ঠ গায়কী অভিব্যক্তি আদির সঙ্গে তেখেতের গায়কী বিশেষক অভিব্যক্তি আর গীতের প্রাণ সঞ্চার করার ক্ষেত্রে তেখেত যেন ব্যতিক্রম, তেখেতের গীত পরিবেশন শৈলী মোক যথেষ্ট ইমপ্রেস করেছিল, অর্থাৎ প্রভাবান্বিত করেছিল। পরবর্তী কালত আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রত মই কর্মরত হয়ে থাকা সময়সোয়া সুরে সরার অনুষ্ঠানটির বাবে দুটি গীত পরিচালনা করার দায়িত্ব মোর উপর পড়েছিল। তেখেতের বিরল সাংগীতিক প্রতিভার কিরেনো 100% সদ্ব্যবহার করব পৰা যায় সেই কথা গভীরভাবে চিন্তা করে মই দুটি গীত সুর করেছিল। দুইটি গীতের সুর সঙ্গীত ব্যবস্থাপনা তথা মুড ইটির সিটি সম্পূর্ণ বেলেগ আছিল। আখরার সময় মই গীত দুটি সম্পর্কে মোর পরিকল্পনার বিষয়ে খরচি মারি বুঝালো তেখেতক, তেখেতে খুব সুন্দরভাবে মোর কথাখিনি বুঝি ললে আর আমি আখরা আরম্ভ করলো। গীত দুটির খুঁটি নাতিব মোক সুধি সুধি নিখুঁতভাবে আয়ত্ত করেছিল তেখেতে। আখরার সময় তেখেতে যথেষ্ট কষ্ট করেছিল, গীত দুটির সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হয়ে পড়েছিল। দুদিন রেডিওর স্টুডিওত 2-3 ঘন্টা সময় আখরার যথেষ্ট নহয় বলে ভাবি তেখেতে মূর ঘরলে আহিও আখরা করেছিল। ইমান নিষ্ঠায় তেখেতে কাম করেছিল, সব তেখেতের সিনসিয়ারিটি দেখি মই তবত মানিছিল। শেষত গীত দুটি সফলভাবে বাহিনীবন্ধন করা হল আর দুইটি গীতেই শ্রোতা সকলে আদরি ললে। এয়াই গীতিকার সুরকার তথা গায়ক গায়িকার চরম প্রাপ্তি। এতিয়া গীত দুটির বিষয়ে অল্প কব খোঁজো। প্রথমটি গীত শৈশবতে মূর, এই গীতটি স্মৃতি রোমন্থন বিষয়ক গীত। এগারী গাঁর গাভরে শৈশবর স্মৃতি রোমন্থন করে স্মৃতিকাতর হয়ে পড়ছে। স্মৃতি অতি বিষাদ হলেও ই অতি মধুর, এই মধুরতা কিন্তু কেবল নিজেহে উপলব্ধি করবেন। এফালে শৈশব পুনের ঘুরাই নোপার বেদনা, আনফালে শৈশবর খেলা ধূলা জাকৈ মরা সাঁতোরা আদির মধুর স্মৃতি। এই গীতটি দিতিমণে ইমান আবেগে বিষাদ ভরা মধুরতার গাইছে, মই নিজেই আবেগিক হয়ে পড়ছিল। এয়াই গায়িকার পিতৃত্ব।

0: দ্বিতীয়টি গীত প্রকৃতি সম্পর্কীয়। এগারী ছোৱালীয়ে এখন বননীত ঘুরি ফুরতে এটি কম মানে চড়াই দেখি তার খেলাধুলা আদি কারুকার্যবর দেখি আনন্দত আত্মহারা হয়ে গীত গায়ে গায়ে চড়াইটির পিছিয়ে পিছিয়ে দৌড়ি ফুরছে। এই গীতটি দিতিমণির গায়কীর মাজেদি চড়াইয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরি ফুরা ছোৱালীজনীর চঞ্চলতা সফলতা প্রকাশ পাইছে। দিতিমণির সুন্দর পরিবেশন শৈলীর ফলত দুটি সুন্দর গীতের সৃষ্টি হল।
1: পরাগ কুমার ভট্টাচার্য লিখা গানটো ও অকনি বনর চড়াই, মই এটামান লাইন গাই দিছো বাৰু। ও অকনি বনর চড়াই, ও অকনি বনর চড়াই, সুরলো হরি বিলাই, উড়িলি তই সরগ দিয়াই, উড়িলি তই সরগ।

মৌমা কিউরে গুন গুন গুন গুন গুন গুন করি, গুন গুন গুন গুন গুন গুন করি। আহা মই মরি যাও, মরি যাও, আহা মই মরি যাও।

কল্পতরু অনুষ্ঠানত এইবার কণ্ঠ শান্তা উজিরর। অনুরোধকারী শ্রোতা মালিগাঁওর সুদীপ্তা চৌধুরী, মালবিকা দত্ত আর মানসী দত্ত।

0: কথালো কব না পায়। মোক ডাক্তার হিসাবে নলবা, ধরা তোমার ডাঙর বাইদেউ।
1: বাইদেউ
0: কোয়া,
1: মোর আর পিউ পরীক্ষা দিয়া নহল, অগ্নিদেবতা সাক্ষী করে এজন অচিনাকি মানুষের হাতত সপি দিল নিজের ভবিষ্যৎ। প্রতিজনী ছোৱালী যুগ্ম জীবনের প্রথম নিশাক লৈ কত রকমের যে মাদকতা ভরা সপন দেখে, মনত হানে কত অনুরাগ ভরা রং, কিন্তু মোর জীবনলে এই নিশাটি এডাল ভয়ঙ্কর অজগর রূপ ধরে আসছিল। বাইদেউ
0: ডগর কোয়া কই যা,
1: এক অবিশ্বাস্য সত্য, মোর স্বামী গজেন বৰুৱা এজন উন্মাদ, দুহাতত আশার জেতুকা খানি কপা কপা খোজেরে যেতিয়া মই শয়নকক্ষত প্রবেশ করলো, সম্মুখত দেখিলো অন্যমনস্ক অবাস্তব কল্পনাত প্রলাপ বকি থকা এজন পুরুষক, যিজন পুরুষে ফুলসজ্জা রাতে নিজের সদ্যবিবাহিত পত্নীক চিনি নাপায়।
0: মই জানো ডগর, আই নো দ্য মেন্টাল স্টেট অফ ইয়র হাজবেন্ড।
1: কই যা,
0: আইনার সম্মুখত থিয় হয়ে অকলশর অঙ্কি ভঙ্গি করে হাঁহি থাকা মানুষটুক দেখি মই আতঙ্কত হিয়ৰি উঠিছিলো।
1: বাইদেউ হঠাৎ দুখন হাতেরে মোক সজোরে খামুচি ধরে তেওঁ নৰক হাতত দানিবলৈ সলনি হৈছিল। বাহু বন্ধনৰ পৰা মুক্তি পোৱাৰ বাবে দেহৰ সৰ্বশক্তিৰে তেওঁ দূৰলৈ ঠেলি দি মই দুৱাৰখন খুলি বাহিৰলৈ দৌৰ মাৰিছিলোঁ। আৰু

0: 妈妈妈妈哼哼কি আছে বড়ি লোনা
1: এ বড়ি বড়ি কি হল বড়ি
0: ইসাগর এ মানুটি যে আৰু
1: মা মা কার কি হৈছে মা আরে মা আরে ও কি হল কি হৈছে মা নবল কি হল আরে নবল মুছা গৈছে
0: রসুন তাতি কা হৈছিল নকৈ দি কাহৰ মানুহে হাত পাব
1: কিন্তু
0: মাতা খন্দ কত আগতে গজেনে কথা গোখন বাহিৰ পা তলা লগাই থৰা যা
1: ঠিক আছে মই গৈছো বাৰু
0: আপুনি আপুনি কি চাই আছে বোৱাৰী ধৰক ভিতৰলৈ লৈ যাওঁ মানুহটো যে আৰু ধৰক আকৌ

রচনা স্বপনজ্যোতি ঠাকুর। প্রযোজনা নয়ন প্রসাদ। এয়া শুনক ভগ্নাংশ।

0: কথা নাই, আর তুমি তুলনা করবলেও এক সমল বিচারি নোপা।
1: ঠাট্টা করেছা?
0: কেতিয়াও করা নাই।
1: তেনেকৈ কিয় কৈছা তুমি?
0: মোর সরু জীবনটা ঘটে ঘটনা, মাত্র ভাষা নাই আমার। ভাষা নাই মানে আমি সত্যর মুখামুখি নহও তেনে নহয়। তুমি দুখন আত্মজীবনের তুলনা করিলা, মাত্র দুখন। আমার আমারও আছিল এখন এখন আত্মজীবনী। সেই পুলিশজনের আছিল এখন আত্মজীবনী, যিজনে সেইদিন লাঠিচার্জর আদেশ দিছিল। মোর লগত থকাজন ধরাশায়ী হয়েছিল, মই হারি গৈছিল। কেনেকৈ হারিছিল, কিয় হারিছিল, কোনে হরুয়াইছিল, সেইবিলাক মানুষের আত্মজীবনী থাকে, আছে। তুমি মাত্র লিখা কেইখন পড়িলা, নিলিখাবুর আত্মজীবনী, সেইবোর কি হব?
1: ও মাই গড, মই কিন্তু এনেকৈ ভবাই নাছিল কথাবোর।
0: মই মই ভাবিবলগিয়া হয়েছে, আমি সরু হয়ে থাকার ভাবে কিমান সত্য উন্মোচিত হওয়া নাই। সরু মানুষের ওসর তো থাকে সত্যর বড়াল।
1: এরা এরা মানুহে বুকুয়ে বুকুয়ে সত্যব লৈ ফুরে নহয়নে? মই যেদরে লৈ ফুরছো তুমিও লৈ ফুরিছা। সেইবোৰ যদি কিতাপ হয় কিমান সত্য নতুনকৈ আবিষ্কৃত হব। মই ভয় ভয়কৈ নিজের দরমহার পয়সাবোৰ দি দিয়া কাহিনীবোৰ, মোৰ লৰাই মোক ঘর এৰি যাবলৈ কৰা অনুরোধবোৰ কোনেও নাজানিব। স্বামীর ইমান পয়সা, ইমান পয়সা, তারপিছতো মোৰ পৰা দরমহার পয়সাখিনি লৈ যোৱাৰ কাৰণটো কোনো বিবেচনা নকৰিব। শাহু শহুর নিজা মা দেউতা কোনেও মোৰ হকে মাত নমতা কথাবোৰ কেতিয়াও কোনেও নাজানিব। তোমার সিগারেটর দাগবোৰ,
0: তোমার অহরহ খাই থাকা ভয়বোৰ, এই পানি খুলিব এই পানি খুলিব বলে উদ্বিগ্ন হয়ে থাকা রাতিবোৰ, বরষুণ ডাঙর হয়ে আহিলে তার শব্দ নুশুনিবর বাবে গারুত হেঁচা মারি ধরা তোমার তোমার কান দুখনের কাহিনীবোৰ।
1: আদিত্য, তুমি কি হয়ে যে আহিলা এই বরসামুখর সন্ধ্যা? মোৰ মনের অস্থিরতা পুনৰ বঢ়াই তুলিলা। মই মই শান্ত হয়ে থাকিব খুজিছিল, কিবা কিবি ধরনের মই শান্ত হয়ে থাকিব খুজিছিল, কিন্তু কোরপরা আহিলা, আহি পুনের মোক অস্থির করে তুলিলা, অস্থির করে তুলিলা। তুমি
0: কোনো সজীব বস্তু স্থির নহয়, অস্থির অস্থির। তুমি তুমি রিসার্চ পুনৰ আৰম্ভ কৰা
1: আদিত্য,
0: কৰিবানে?
1: এই কথাটোকে কবলৈ তুমি মোৰ ওচৰলৈ আহিলা এই এই সংকটপূর্ণ ৰাতি।
0: মই জানো, মই জানো তুমি বিশ্বাস নকৰা মোক।
1: আদিত্য,
0: এটা এটা কাম কৰা, মই যে দিছিলোঁ পুলিচৰ ফোন নম্বৰটো, তাতে এটা ফোন কৰা। মোৰ মোৰ পইচা খতম, নিজাকৈ যাবলৈ গাড়ী ভাড়া নাই, পুলিচে লৈ যাওক মোক।
1: ভাড়া মই দিম।
0: বাদ দিয়া বাদ দিয়া সেইবোৰ, তোমার ফোনের আনলিমিটেড কল করা সুবিধাটুকু লওঁ দিয়া, অন্য সুবিধা নলওঁ।
1: তুমি পুলিশের আগত
0: সকলো কথা স্বীকার করিম। তাই যিমানবিলাক অভিযোগ আনিছে স্বীকার করিম।
1: আদিত্য,
0: এটা অসত্যর আশ্রয় লোম। এই অসত্যটোর দ্বারা মই চাব খুজিছো এটা সত্য।
1: কি সত্য, কি সত্য চাব খুজিছা আদিত্য?
0: ফোন করা, পলম হলে পানি আহিলে পুলিশ নাহিব পারে, প্লিজ প্লিজ
1: আদিত্য।
0: তুমি পুনৰ রিসার্চ করিবা।
1: কিন্তু কিন্তু সত্যটো কি আদিত্য? কি কি সত্য তুমি প্রতিষ্ঠা করিছা?
0: প্লিজ প্লিজ ফোন করা
1: আদিত্য,
0: ফোন করা প্লিজ। স্মৃতি।

লাগে আকাশবাণী গুহাটী মহাবাহু বেটার জিঠা বেটা পড়িয়াং বাহু আবাং নীলি মদন শ্রীরংফার চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি কিমিয়া লং সেন্ট্রেল ফাইন্যান্স মিনিষ্টার নির্মলা সীতারমন ফান চেটং দামসি হাওয়ার পাচিংথুর আপুথাক আংটন পেন চিংকি চিংবাই পনল ফাইন্যান্স মিনিষ্টার গভর্নমেন্ট কে দোয়া হে মালং আল কেচেতং পনাহুদ আকেহাই চিফ মিনিষ্টার কেদামতং নিংকান ফো আসাম আফান নাংকেরাপ আপুথাক সীতারমন আফান নিংক লং পেন চরল আলং নিতুম কে চিংকি চিংবাই পনাহুদ হাওয়ার আলো চোকাম কে পাচিং থুর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লাপেন্টে কাপড়ে কাপড়ে কাপুথাক চেথানল আকেহাই চিফ মিনিষ্টার কিনিং জে কে আসাম লং চোকাম কে পাচিং থুর আফান কমিউনিকেশন আহিন কে পাচিং থুর আফান স্টেট গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন্ডাস্ট্রি লিস আফান ইনভেস্টমেন্ট লাপেন্টে ওয়েলফেয়ার স্কিম নাং পাচুনল কিচিং কি চিংবাই পনা মায়লং স্টেট চিফ সেক্রেটারি ডক্টর রবি কোটা লাপেন্টে চিফ মিনিষ্টার এডিশনেল চিফ সেক্রেটারি ডক্টর কে কে ত্রিবেদী তা দুডুনল আলংলি পিনিয়া দাম দিল্লি কিমি আলং কিকিম্বম আসাম ভবন লাংচারি দামল আসাম এসেম্বলি আফ্রান্সি সেশন নিশি পাবাদল আফ্রান কি ঠিক আটেন কি এসেম্বলি সেশন আরু নিফাই কয়রা সিপেন কয়রা থ্রক আনসি কেডোজি আলাম দো বন্টা নন কে নিফাই কয়রা থ্রক সি আর্নি সি সেশন ইংটন পো এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস পেন কেচারিপন কমিটি আমায়ালং রোলিং লাপেন্টে অপোজিশন এম এল এ কেচেটং আহুত সি এসেম্বলি আকাম আর্নি সি কেপাবাদ আফান চেপারাইল এসেম্বলি লং পেন আপ গভর্নর পেন লামথে কেজাই পন আপুথাক কাচরো প্রপোজাল আপুথাক চিংকি চিংবাই পো লাপেন্টে চিফ মিনিষ্টার পেন বাংস আপুথাক থাকপন পো এয়ারফোর্স মণিপুর সুলুক সোদাক আটমন কেডো আজক ইনফল লং কেচিংথাং আসাম আমলুক বাং ফারু সিরা থংকে প্রাহিনী এন সি সি কেডেট আফান পাতুমি ওয়ানল এয়ারফোর্স এ এন থার্টি টু ক্লাস হিনি রডাহেম পেন আলং লিটুম আফান আসাম আলং ওয়ানল বাংসং বং বাং ফোকেব্রাফলি আফানকে যোরহাট এয়ারপোর্ট লাপেন্টে আহি নাটুম আফানকে গুয়াহাটি আলং ওয়ানল লাহাই কেডের আটুম ইনফল আলং আরু নিফাই ক্রি সিপেন ইংকয় আন এন ই আর ফ্লাইং ক্যাম আলং চেটং দুল লাপেন্টে আরু নিফাই ইংকয় আর্নি ইনফল আলং সুলুক সুদ

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আং ডেঙ্গেবাং লাকে মিডিয়াম ভেগলং মিটার্স ফারু প্লিরা ক্রি সিরা তবরফু কিলোহার সলং ফারু ট্রক সিরা ইংকর আসির ক্যাপ লাপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা তবর ট্রক মেগাহার্স পিনি গ্যারুনি ফাইং করা প্লি বাম করুয়ার নিয়ে

মনিয়া বাংফু জংসি আরুনি ফাইংকর ফোয়াং বং এডমিট কার্ড মেল পেন লং লিলাং পুলোটাংটে নিলিতুম স্টেশন কোঅর্ডিনেশন আহামফাং পেন কাচিটং পঞ্জিয়া ফান পাচিনিল সাতলাং কেটক ফান কেবাং হুট বাংফুয়াতুম এডমিট কার্ড আলো কট এপাক ফটো আইডেন্টিটি কেবানকে কেনাং সটল কেনং সট কে পাচিনি লাম থেকে লাপানিক চলো লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আং দেবাং লাকে মিডিয়াম ভেবল মিটার্স ফারু ক্লিরা ক্রি সিরা তক বরফো কিলো হার্স লং ফারু চক সিরা ইংকরা সির ক্যাপ লাপেন এফ এম আলং কে ফারু ইসিরা ইসিরা তক বর ট্রক মেগা হার্স ধনমালি পেনাপ কার্বি আং দেং লং পি পি সি রত পার জুজিমা পিনি পেন ধান পাচিন নি ইলাং পেনাপ কে আরু নি ফা ইংকরা ফো উর্মিয়ার নি পেনাপ কার্বি আং দেং লং আফ্রাং সি বীর তার জি লং পো আদন্থু সারলাম থে আর জি লং পো আদন্থু আসন আসন কে পাচিন নি আলাম থে রত পার জুপন পো আদন্থু চন্দ্রকান্ত তেরাং পেন কিলুন জিরথম আকিমিয়ালুন পেনাপ আর্জিক লংপ আদুন্থু ধনসিং তেরম সদার বে লাপেনতে চন্দ্রকান্ত তেরাং পেন কিলুন আলুন আর্জিক লংপ লাপেন পার্টা লামিত কি ফুরাং দেং আলং তমুসু ফেরে ফন পু বিদা সিং রং পিপেন কেথান তমুসু আর্জিক লংপ আদুন্থু হিরজির কিহির গান্ধী টক বিপেন আসন আসন হিরজির আর্জুইক লংপ পেনাপ কার্বি আং দেং লং কেরট কেপার জুজিকে লাপানিক চলো

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বিয়ং ডেঙ্কে ওয়াং লাকে মিডিয়াম ভেভ লং মিটার্স ফারুফলি রা ক্রেসি রা টকবর ফো কিলো হার্স লং ফারু ট্রক সিরাইং করা সির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসি রা এসি রা টকবর ট্রক মেগা হার্স দনমালি আডুন্থু লুন আর্জিকসনা আলুনালাম থে চংহং ডিং কিলুন মঙ্গল রং পি লাপেন দে বাড়ি রং ফারপি আর্জিক সিনাং আলাং লিটুম পেন কিলুন লাবাং সালুন

0: কপাল বৰাই।
1: চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে শুনটু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোৱা যায় ন?
2: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা,
2: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পরা বাঁচিব নোৱাৰিবি।
1: ও বাইদেউ, পার্টি মোর বাজেট তোর।
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
5: সকলের বাবে সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
6: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
5: এতিয়ালে এই যোজনাত 8,85,00,000 অধিক লাভার্থী জড়িত হয়েছে। যদি আপনিও 18-40 বছরের ভিতর, তেন্তে মাহিলী অটল পেনশনের সৈতে যোজনার তিনটা নিশ্চিত লাভের বিষয়ে জানিবলৈ নিজের ব্যাংকের শাখার সৈতে যোগাযোগ করক।
7: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক ৰঙী বসুমতাৰীৰ কণ্ঠত মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱ বিৰচিত বৰগীত।

মালহার রাগেরে তানসেনর শরীরত হওয়া অগ্নিপ্রদাহ নিরাময় করার কাহিনী মাথুন পাঁচমান বছর আগরহে কথা। এনেবর ঘটনা প্রকৃততে ঘটিছিল নে

0: বেগে তে টিফিন প্যাক করা, রাজু মোবাইল এরা।
1: আরে বাইদেউ ব্যাংকর নম্বর লাগে, রিফান্ড অহাই নাই, পাই গলো, এতিয়াই কল করো বাইদেউ।
0: নম্বর পরীক্ষা নকরাকৈ প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে।
1: তেন্তে সঠিক নম্বরটো
0: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত।
1: আপনি তো বসাই দিলে বাইদেউ,
0: কামর পড়া নহয়।
2: আরবিআই কয়
0: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
3: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর, কথাটো কি?
4: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
3: তার মানে?
4: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
3: তাত কি হয়?
4: হেৰ নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি,
3: মানে
4: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
3: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
5: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
6: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক পবিত্ৰ দাস আৰু সংগীতবৃন্দৰ কণ্ঠৰ নাম।

মিতালী চৌধুরীর কণ্ঠত। গীতর কথা আছিল ক্রমে কেশব দত্ত আর দীনেশ বৈশ্যর, প্রযোজনা আছিল জ্যোতিপ্রকাশ দাসর। অনুষ্ঠানটির আজিলে ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এটা শুনক কেটিমান গজল। প্রথমে রামশঙ্কৰ

0: লিখে আছিল মান্না দে, আর লগে লগে এটা পড়ে মানে গজলের অনুষ্ঠানটির।
1: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করিম, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
1: কোন ঠাইও?
2: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্যে ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।

অনিবার্য কারণত গীতটি প্রচারত কিছু ব্যাঘাত হয়েছে, তার বাবে আমি দুঃখিত। শুনাবলৈ লৈছো মঞ্জুস্না মহন্ত কণ্ঠৰ এই গীতটি।

0: অসমতো আজি সানডেজ অন চাইকেল শীর্ষ কার্যসূচী উদযাপন করা হয়। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আই আই টি গুৱাহাটীত আজি ভারতীয় ক্রীড়া প্রাধিকরণের উদ্যোগত এই কার্যসূচী রূপায়ণ করা হয়। 2030 বর্ষত দেশত হবলগিয়া কমনওয়েলথ গেমসর সংগতি রাখি সজাগতামূলক সাইকেল সমদল উলিওয়া হয়। আই আই টি গুৱাহাটীর উলিওয়া আজির এই কার্যসূচীত 350 জন সাইক্লিষ্টে অংশগ্রহণ করে। ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলর 75 সংখ্যক এই বিশেষ সংস্করণট ফিটনেস আর ক্রীড়াত অংশগ্রহণের প্রচারের বাবে দেশজুড়ি উদযাপন করা হয়। আজি এই কার্যসূচীত সমগ্র দেশতে 8,000 অধিক স্থানত অনুষ্ঠিত হয়। অসম মেঘালয় সীমান্তবর্তী হেলিডেগঞ্জতো আজি ফিট ইন্ডিয়া ওয়ার্ল্ড সাইকেল ডে আর স্বচ্ছ ভারত স্বাস্থ্য ভারত শীর্ষক সজাগতা কার্যসূচী রূপায়ণ করা হয়। হেলিডেগঞ্জ বজার সংলগ্ন বিভিন্ন পথ অতিক্রম করা এই সমদলের জড়িয়ে স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি আর পরিবেশের সুরক্ষার ক্ষেত্রে সাইকেল ব্যবহারের গুরুত্বর সন্দর্ভত জনসাধারণক সজাগ করা হয়। ইয়ার পাছতে স্বচ্ছ ভারত স্বাস্থ্য ভারত শীর্ষক সজাগতা পদযাত্রা উলিওয়া হয়। এই কার্যসূচীত বিএসএফর মহিলা জওয়ানসকলে অংশগ্রহণ করে। শিবসাগর জেলা আয়ুক্তর কার্যালয় স্থানান্তরের প্রতিবাদ তথা প্রস্তাবিত বিজ্ঞান যাদুঘর শিবসাগরতে স্থাপনের দাবিত আজি রংপুর জ্যোতি ক্লাবত এখন রাজহুয়া সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর শিবসাগর নাগরিক মঞ্চর উদ্যোগত আর শিবসাগরবাসীর সহযোগত আয়োজিত এই সভাত ভালেমান সমাজ সচেতন ব্যক্তি তথা বিশিষ্ট নাগরিক উপস্থিত থাকে। তেওঁলোকে জেলা আয়ুক্তর কার্যালয় শিবসাগর সমষ্টির পৰা স্থানান্তরের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে। এই ক্ষেত্রে শিবসাগরের বিধায়কক বিহিত ব্যবস্থা লওয়ার বাবে তেওঁলোকে আহ্বান জানায়। চিৰাং জেলার ঢালিগাঁওয়ের বৰতালুৱা গাঁৱত আজি বিয়লি আরক্ষী অভিযান চলায় এজন লোকর বাসগৃহর পৰা বুজন পরিমাণের মাদক দ্রব্য আর ভাং জব্দ করে। আমার কাজলগাঁওয়ের সংবাদদাতায় জানা মতে আরক্ষী আইনাল শেখ নামৰ লোকজনের ঘর অভিযান চলায় ছটা মাদক দ্রব্য ভর্তি কন্টেইনারের প্রায় 1 কিলোগ্রাম ভাং জব্দ করে। ঘটনা সংক্রান্ত আরক্ষী আইনাল শেখর পুত্র ইসলাম আলীর তিনজন সরবরাহকারীক আটক করে। ধৃত লোককেইজনের কেবাটাও মোবাইল ফোন আর নগদ ধন জব্দ করা হয়। গুৱাহাটী মহানগর দবা প্রতিযোগিতার 9 বছর অনূর্ধ শাখাত রেয়ান নবিসে লড়ার শাখাত আর আদবিকা গিরিয়ে ছালীর শাখাত চ্যাম্পিয়নের খিতাব দখল করেছে। রেয়ানে 6টা রাউন্ডের সম্পূর্ণ 6 পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার বিপরীতে ঋদ্ধিমান ভূঁয়ায় 5 পয়েন্ট লাভ করে দ্বিতীয় স্থানত থাকে। একদরে ছালীর শাখাত আদবিকা গিরিয়ে পঞ্চম রাউন্ডের অন্তত 4.5 পয়েন্ট লাভ করে চ্যাম্পিয়ন হয়। দৌরথি পাটগিরিয়ে 4 পয়েন্টে দ্বিতীয় স্থানত থাকে। কালিরের দুদিনিয়াক অনুষ্ঠিত এই প্রতিযোগিতাখন গুৱাহাটীর বিভিন্ন প্রান্তর 61গৰাকী খেলুয়ে অংশ লয়। আই পি এল ক্রিকেট প্রতিযোগিতাত আজি কলকাতার ইডেন গার্ডেন্সত অনুষ্ঠিত এখন খেলত দিল্লী ক্যাপিটেলসে কলকাতা নাইট রাইডার্সক জয়ের বাবে 204 রানের লক্ষ্য নির্ধারণ করে দিছে। দিল্লী ক্যাপিটেলসে প্রথমে ব্যাট ধরার আমন্ত্রণ লাভ করে নির্ধারিত 20 ওভারত 5টা উইকেট হেরুয়ায় 203 রান সংগ্রহ করে। ইয়ার পূর্বে প্রতিযোগিতাত আজি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামত অনুষ্ঠিত আন এখন খেলত রাজস্থান রয়্যালসে মুম্বাই ইন্ডিয়ান্সক 30 রানত পরাস্ত করে। বজালি জেলার বামাখাটা নিবাসী গ্রামোন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী তথা সমাজসেবী মৃগাঙ্ক তালুকদারের আজি গুৱাহাটীর এখন চিকিৎসালয়ত মৃত্যু হয়। মৃত্যুর সময় তেওঁর বয়স হয়েছিল 85 বছর। নিশার আঞ্চলিক বাতৰি ইমানে।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্টজ আৰু এফএম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত। নিউজন এয়াৰ মোবাইল এপতো শ্ৰোতাই আমাৰ অনুষ্ঠান শুনিব পাৰে। আজি মাহৰ চতুৰ্থটো দেওবাৰ। আপোনাৰ ফোনযোগে কৰা অনুৰোধ গীতৰ অনুষ্ঠান ফোন ইন কল্পটোৰো আগবঢ়াবলৈ মাইক্ৰফোনৰ সন্মুখত মই প্ৰাঞ্জল শৰ্মা আৰু মোৰ সৈতে আছে পম্পী কলিতা। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে আমি আমাৰ ফোন নম্বৰ দুটি কৈ থৈছোঁ, 03612661876 আৰু 94354005223। নম্বৰ দুটি আকৌ কৈছোঁ, 03612661876 আৰু 94354052233। পলম্ব কৰি প্ৰথমগৰাকী শ্ৰোতাৰ ফোনটো তুলি লৈছো। হেল্ল' নমস্কাৰ,
2: অ স্যার নমস্কার।